ঙ্গেলো থা খানু কুরব্বা ফি মুহে ফাহে এউরেম মাগুন দিউমা আবাসুগান্নানেতে ফাহে এহিন্দু এউরেন্ডা ফেন্নানি খুম ফাদে কুমহে ইয়ে।

তিমন রসকলাঙ্গে ইয়াতো কুদুরাই ফুড়ুং হেদেবী তাকে তিগে থেরে নান সুফ এউরেন্ন টাকা হাদ্দাওয়া ফা ওয়াতি এউরেন্নকা নুফেনে হেজে ফাহে এউরেন্নি এতকে তিগে মিল্কুয়েরিনে

আদি এ ইনসানা তিমন রসকলাঙ্গে মিথালে জেস আদি এনা হেদ্দে এনা হন্দম নত্তালি এনা বুঞ্জ খশিত ফিওয়ে হলাকু ফা বনিক এ থকেতি দিরুবাণী খাকুয়ে।

0: মোসমা গোলে আমি ফোগে মাউলুমাত তাউন ফিলওয়াল মারগুন মেং মোসমা বে কাউমি দারান শাহুদ ওয়া ওয়াহক দকাল আসসালামু আলাইকুম শাহুদ
1: ওয়া আলাইকুম আসসালাম
0: বাজার দুয়া কই দেন কিনে তো হালু
1: রাউল
0: দা দেমমে কোস কোমে সরকা ভেহি ফমি হিরে ইঙ্গে তো কিনে তো মৌসুম
1: কুরিনা সার্ভিস কেডি রাম বালায় রাজ্য সরহদ মৌসুম এহা গোহেন নো এন্ন সম কুড কুড কো বাইর রাতগান আমা কেরি গাতর কুরুং একে শিগেম বে দেম হরিয়া সরহদ স্বয় মে উলনি হুলঙ্গা হুলঙ্গা উতরুং দেকুন গাতর তো কবার মড কো মে উলনে গায় গান কা তিম মে লাদি হে মে লাদি মে দ বার মে নোগা মে তো রাজ্য সরে গাতর তো কা ফাস্ট মে লা ফানার মে লাদি মে দ বার মে নোগা দেম উতরু গাতর তো কা তাংকল গাদ কো মে উলনে আম মে লা আশার মে লাদি মে দ বার মে নোগা ಖಂಡತಕ ಬಲಾಯರ ಒತ್ತುರುಗ ಖಂಡತ ಆದಾಯ ವರ್ಕ ಗದವಾಣಿ ಮೆದುರಾಯಿಸ್ತರೆ ಅದಕ್ಕೆ ಖಂಡತ ಆದಾಯ ವರ್ಕ ಮಾಡುವಾಣಿ ಕಮಲ್ಲ ಸಾಕುರು
2: ಕಿನ ತೊ ಕುರಿಯಂ ದೆತಿಂದು ಹಬ್ಬಲಾಣ ಮಿಕಾಲ್ ಗೊತಕ ತೊ ದಾಣಿ ಹಮ
1: ಕುರಿಯಂ ದೆತಿಂದು ಹಬ್ಬಲಾಯರ ಸಮ ರಾಜ್ಯ ಸರಹದ ಕೊಮ್ಮೆ ಸ್ವರಕ ಕೆರಿ ಗಸರ ಕುರುಮ ಫುರ್ಸತ ಬಯಂ ಹಮ ಹಾಸಕೋ ಮಿ ಪುರಾಸ್ವತಿ ದೋ ಕೊಮ್ಮೆಸ್ವರಕ ಬಾರೆ ವೇಣ ಕಮಲ್ಲ ಸಾಕುರು ಎನ್ನ ಹಫ್ತಾ ಬಂದು ಹುಕುರು ಹಣ ಇರದ್ದಾರ ಮೋಸು ಇಂಡಿಯಾಗೆ ಉತ್ತರು ಅದೇ ಬಾಂಗ್ಲಾದೇಶ್ ಮಿಸರಹದ್ ಸ್ವರಕ ವಿಸ್ತಾರ
2: আলগুমে মি মৌসুমগে ওয়াহক দকালে মৌসুমগে ওয়াহক দকাল মফো ফুরসত তক হামে মিহাই সাবুন দানা আড্ডতলো আড্ডু মিদু কাউন্সিল ইদারা গ রসমিকো বেনু কুরানি লোগো ফরমা কুং শেলমগে ফুরসত এমিয়তি হুলওয়ালা মি ফুরসত কি আম ফরদুনশা বেফারি বেরিনশা কুমফুনি তক বেস হুলওয়ালা ফওয়া ফুরসত দেন হুশালুবা লোগো তওগে তিরিং এভনেন হোবে লোগো একা ফাসাস রুফিয়াগে ফাসা গিনামে এবালি বে লোগো হুশেলম মিবনি আশে জুলাই এই ইতিহাস বিশ্ব মিয়দু এগড সু মিনিট কে কুরিং আড্ডতল আড্ডু মিদু কাউন্সিল কে ইদারা info@addumidu.gov.mb মিয়দু হামমা কামে দেতোমি
0: দেন ইতর কম কবাদালার আমি হারগে দেবন মেরিন হেচারি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ বাবরুম গ ফুরসত হুলওয়া লাফ মিবনি ফার্মাসালা কুরম গ দায়রা বেনওয়া ফান্নি হুনর উঙ্গনাদি এ দায়রা শৌকুরু আমি হু বিনা কুরমটকা মিনিস্টার অফ ফিশারিজ এগ্রিকালচার এন্ড ওশন রিসোর্সেস মোডিস মেরিন রিসার্চ ইনস্টিটিউট গুড়িগে হিঙ্গা মেরিন হেচারি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ মিয়াহারগে দেবন কোর্স ফেশম মিয়ারে বেফন তৈয়ার ওমুং এ ওয়ডানওয়ানি দেন মি আসাসি মেরিকালচার কোর্স তাওয়াল করে ফুমিবানি আন অগস্ট মহুকে আশাকুং বিশা অগস্ট মহুকে আশাকুং বিশা দেন ফুরসত মিয়তি জুমলা ফানার ব্যাবেরিনা সাদ দুহকে মুদ্দত কুরিয়া গেন্দানি মি তামরিন কোর্স মি তামরিন প্রোগ্রাম গা ব্যারুম শৌকুরি কং হরিকম বানম ফোম হুশেড়ুম মিয়তি এবে ফ্রম ফুরসত হুড়বালা বাফা মিমহুকে সোল বাবুরা সিদ্ধুকে দিগট সুমিনেটকে কুরিং ফোম হুশাড় বিজয়নি কণেলফা ফনার ফুরসতরে গিনা ফোম হুশাড় বাফাকম বানম ব্যাবেরিং হোবেমুগ এবে ফ্রং ইসকান দেবানি ফোম হুশাড় বা তারতিব
2: দেমিস মিতি হাম আমার মহিম কামে ইঙ্গে তো হামস্ত হোগে ইন্টার্নশিপ এ গা ইউনিসেফ মালে উফিহগ মাসে কি কুরুমুগে ফুরসত মিতি হুলওয়ালা ফমি ইন্টার্নশিপ অং হোয়ে ফারাতাকুং মাসে কি কুরমি জেনি কুরিমিস ফাহ কলগত ইউনিসেফ মলডিভস কে মালে উফিহগে এডুকেশন সেকশন গা দেন ইন্টার্নশিপ কে বেনুমকি আশারাহারা সাউসাহারা দেমিতিগে জুয়ানুনা মাসাকত কে মাহাউলুগা তাজরিবা হোদ দিনুমা আদি ইউনিসেফ ফদ ইদারাতাও গা মাসেকে কোগ্গেন জুয়ানুগে ওয়াজিফাগে গাবিল কং ইতুর কুরেবেনে গুতা দিনে গতুং আদি নুকুলদন তরিকং হুননা কুদিন হিমিনে হিং হুরিহা জুয়ানু নং হামা হামা ফুরসতকে ফাই কোদ্দেন কাম মিবানি গে তো দেন শর্তকে বেস কান্ডালা ফাই বাবে হেগে তিরেগা রাজ্যগে ইউনিভার্সিটি এনো দা কলেজগ গা কিয়ব মুন দানো তা দাদি ফহং কিয়বা নিমি ফওয়া ফরাতকং এবাওয়ান জেহে কিয়ব মুগা রঙল নতিজা হোদা ফওয়ান জেহে ইংরেজ বহম ওয়াহক দেখুমা লিউমা বেস ফরি তবান জহে দেন ইন্টার্নশিপ কে জারিয়া আ হুনর তকা তাজরিবা হোদমা শাওগরিবা কুজক বিসনু নমজওয়ানক বিসে বওয়ান জহে জওয়ানু গে তরগিয়া গুলুং হুরি কঙ্কম শাওগরি কম বিসে বজহে ইঙ্গে তো মে মি হাম দন্নওয়ালি মি ফুরসত ক শর্ত হামওয়া কঙ্কক দেন সুঙ্গডি এবাবে কন্ডালা ফা সুঙ্গডি কি পার জুলাই ইতিহাস সব বিসওয়া আদিত্য দো গেনিয়ালা এই আন্না আদিত্য দোস্তে তো
0: ಮೀಗೆ ತೊ ತಿಬೆಫುಣ ಹುರಿ ಬಾಯ್ ಫುರ್ಸತ್ತ ಅಳ್ಗುಣ ಮಿ ದಣವಾದಿ ಹಿಮ ತಿಬೆಫುಳು ಮೀಗೆ ತೆರೆಗ ಎಬೆಫುಳು ಕ್ಷೌಗುರಿ ವಡಣವ ಕಮ ಇಕ್ಕಮ ಬಾಣ ಮೇಕಮ ಕ್ಯಾಂಗ್ ಕುರಿ ವಡಣವ ಅಳು ಮಿಂಗ ಮೌಲು ಅದೇ ಸಿಫಾರ್ ದಣವಾಲ್ದೇಣ ಮೌಲು ಕಿ ಸ್ಕೂಲ್ ನುದಾ ಕುದಿಂಗೆ ಅದು ದು ಮಧು ಕುರುಮ ಕುರವಿ ದಾಣ ಕಾಂತ ತರ್ಕಿ ಕೊಬಾಹೆ
2: ಗುಳು ವಾಣಿ ತಿನ ತಿನ ಹತರೆ ಸುಮಿಂಗ್ ಹೈ ಸುಮಿಂಗ್ ಹೈ ಮಿ ನಂಬರ ಲವ್ ರಿಕ್ವೆಸ್ಟ್ ಕುರವಿಂಗ ಕಂಕಂ ವಿಸ್ ಕುರಿಯ ಗೆಂದವ
3: IKEA presents
4: Bajwer Hena
5: IKEA Opticals in Enghas Rufiyai Mati Givya Fariya Kura Vagen Nasib Veri Farataka Debe Fulaka Drum Loan Umra Dature Mi Promotion Gahe Dukura Komme Enghas Rufiyai Ka Kooparne Mi Gaiturun Tafato Eki Brand Takun 30% Hame Discount Adi Komme Thing Haas Rufiyai Mati Kura Vagya Fariya Ka Fasa Teka Rufiyai Gift Voucher Adivas Adivas Nasib Agwazan Kolle Umang Ailaya Rattahin Naayko Avahang IKEA Opticals Ziyara Kura Vagya

بسم الله الرحمن الرحيم السلام عليكم اون تیرے نبر باجور ہندونا کان ادین ادگے راج می پروگرام کے دیری علماء ایک دائرہ تکم بینوں وانے مہم معلومات تن ہمنا لگین گنستے پروگرام ہکر ہنے رفیا وا کو می دو ہے کیس ہندونو نو گڑی فنرن دیہ گڑی تیری ہا ہمیا سٹوڈیو ایم وگتن الگن می پروگرام می کوریا می گندنی می ادگے پروگرام ہے کی می بدل کرنی نزہت رشید می ادگے پروگرام افدا فرنی مریم الیا ہدی پروگرام فونوم گہ تیرکن دینی عائشہ نسیم ادے می ادگے پروگرام ہے کی گا کوریا دائرہ گا ہما فاہ کولن میہار مولی دنیا ایس فم می وا فٹ بال عید راجیہ وے سم می تی ہما می عید ایس دین ہما می فٹ بال گ فوری گ می ایم ایم سرکہ تیرو مندار কলং হামা ফুটবল আগে মি ফোরি গ এমএন হরকাতেরি ওয়ে উলেরু গ হামা এবে কনে বেক ইহতিরাম করমা কি ওয়ারা মুহিম কামে ফোরি গ আলগন মেন হামা একি কাহালা মি দিমা করম গ বস্তকা একাল কাঙ্কম সেব কুরেবে এ নামেস মি একং এ দাইমি গতে গ বেবমা কি রঙালু কামেনো হামা এ ফোরি নিমুমা কি গ এমএন এক কোসালাং কল্লা এমএন একি গ একুরি মাহলে গ উলমা কি হামা ওয়ারা মুহিম কামে দেন রেগবে সামা ওয়ারা ফোরি গ দ মেচে কুলে মুন্দিয়া হামা রাজ্যে می ارجنٹینا گے فینوں ورگینا ہمے یا کی گا ارگن مینا کی مسلموں کا مباتی اے اکن ہیتو گا با وگین ارگن مینا ہم می مسٹر ویسا ورگینا بے کو ہم سپورٹ کرے کم فا کر تین ہم فوری کا تے میچ کف ہو کولن نیمگین دی ائی ہم ابے کو بینوں واگت کرنو نیمگین دی ائی کی انے بے کن ہم ورن فا وری می رے گے گتو گا می فا ہگ کرے ونی اے نامے سما এই হিসাবন দেন হামে একং এ দিয়ে দেন অনেক কা সময় করি কামা কি গা হামে দেন ওই হামে মি মেচা তৈয়ার ওয়ে হামে এ ঈদ হামে এ কোলি আর গে এ জোশ গেনেস কেন হামে একম সাপোর্ট কো হামে এমমেন একুরি কামা কি গা সাপোর্ট করমা কি ওয়ারা মুহিম কামে গ গতু গা ফা কল্লা আদে মেদুগে প্রোগ্রাম আ কি করি দার হামে ফা কল্লা মেদ কি ওয়ারা খাস দ হে মেদ কি লিয়ন তেরিকম গে দোহগে গতুগা মি ফাহগ কুরা দোস দে মি দোস মি ফাহগ কুরানি হাম কমমে হারে গে জুলাই মহগে আবন দোহ মেদু গালগন মেং গে প্রোগ্রাম গে মাউলুবেস হাসা কোফমিয়তি হাম মি কামা গুলুয়াগে মি দোহা গুলুয়াগে এগতো হাম মেদু গে প্রোগ্রাম গে হিমেনে বাতা মি তিবে ফুন দন্নওয়ালানা মি গতো হাম মেদু গে প্রোগ্রাম গ মি গেনেস্তে বাতা হগে তেরেগা কাওমি কুতুবহানা ইয়া ফইং হদিয়া কুরুম গে ক্যাম্পেইন ওয়াহক দেকুম গে তিরিস নুওয়না কাওমি মুবারা দেহাস ಸದಿ ಹುಳುಮಾಲೆ ಹಾಸ್ಪಿಟಲ್ಗೆ ಔಟ್ ಪೇಷಂಟ್ ನರ್ಸಿಂಗ್ಗೆ ಖಿದ್ಮತ ಮೀ ದೋಹಗೆ ಮೌಲುಗೆ ಗೊತ್ತುಗ ಮುಷ್ತಮೋಗ ಲಿಯುಂತೆರಿಂಗೆ ದೌರಕಿ ಕೊಬ್ಯಾಕಮ ಅದಿ ಲಿಯುಂತೆರಿಕಂಗೆ ದೋಹಾಗಳು ಅಲಾಗೆನಿಸ್ತೇ ಬ್ಯಾತ ದೆ ಮಿಗೆ ತುರು ಅವಸ್ಕಳೆ ಕೊಮ್ಮಿ ಬ್ಯಾಗಳ್ಗನ್ ಮೆಮ್ಮಿ ಬಲಾಲನಿ ಗೆಜೆಟ್ಕ ಗಾಣುನಿ ಗೊತ್ತು ಶಾಯ ಕೊಫವ ಲಿಯುಂತಹುಗೆ ಮೌಲು ಮಾತ ಮೀ ಮೌಸುಮೆ ಮೌಲು ಮಾತ ದೇಗೆ ತುರು ಹಮ ಅದುಗೆ ಖಾಸ ಮಿ ಬ್ಯಾಗ ಕೌನ್ಸಿಲ್ ತಕು ಎ ದೋಹಕು ಕುರಿಯಗೆಂದ ಹಮ್ ಜೇಫವ ಕಂಕಂಗೆ ಮೌಲು ಮಾತೆ ಸೆಬ ಹಿಮನಾಲ ಅದೆ ಮೇದುಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಆಯ್ಕೆ ಮೀ ದೆಮ್ಮೆ ಅಳ್ಗನ್ ಮೀ ದನ್ನವಾಲಿ ಬ್ಯಾತಕ ಆಯ್ಕೆ ಕುರಿಯ ದಾರುಗ ಅಳ್ಗನ್ ಮೇ ಹಮ ಪ್ರೋಗ್ರಾಮ್ಗ ಮೀ ದಾನಿ ರೀತಿ ಲವ್ ತವ್ವಿಸ್ ಕೆನಿಸ್ತೇ ಮೊಹೆಂಡ್ ಕಮು ಮೀ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮೀ ಫಶನಿ ರೀತಿ ಲವೇಕು

0: গাড়ি নগাড়ি সাড়ি সামিনে তিরিশ ফাঁসি কুন্ত মেয়ে দুই রাজ্যে গাড়ো দুই রাজ্যে গাড়ো মেকাডি কা কোরিয়া মেগেন দানে আদুগে রাজ্যে প্রোগ্রাম আদে শিখি দায়রং ফোর কদ্দে হিদমেত কি আবদে সম এ হিদমেত গিন বয়কু এদে মন্দা হিদমেত কে দেন হামা বর গিন হিদমেত হক আলগন মেন মি জহেনি হামা কিউ গজি হে গেম বর গিন তো ইন্তজার কোগেন এ হিদমেত হোদং এনমেস মি আহার গে জুলাই মহ গে 29 মান দহ বর খাস হিদমেত হুলমালে হসপিটাল গবানি কায়ম কোফা এই হুলমালে হসপিটাল গা আউট পেশেন্ট নার্সিং হিদমে দে মি হিদমেত গলে গত মাউলমা মিগত ফোন গুলিফমণি রুকসানা রমিজা এই হুলমালে আউট পেশেন্ট নার্সিং সার্ভিসেস ইউনিটকে ফরাত আসসালামু আলাইকুম রুকসানা কিনে তো মি কমেসারিগে তারফে দেবফানন্ত মি হুলমালে মি ফোর কদ্দে মি আউট পেশেন্ট নার্সিং হিদমত কি কোব্যাক
1: ಅಳಗಣ ಮಿ ಹೆಂಗೆ ಅಣಿ ಹುಳಮಾಲೆ ಹಾಸ್ಪಿಟಲ್ಗೆ ಔಟ್ ಪೇಷಂಟ್ ನರ್ಸಿಂಗ್ ಸರ್ವಿಸ್ ಅಕ್ಕಿ ಮೀ ಫೋರ್ ಕೊದ್ದೆ ಹಿದುಮೈತಕ್ಕಿ ಆಮುಖೋ ಮೀ ಅಲ ಅಣಿ ಫಾರು ಗಂಟು ತಕ್ಕ ಬೇಸೇಳು ಇಂಜೆಕ್ಷನ್ ಜೇಹು ಇ ಸಿ ಜಿ ನೆಗುಮ ಆವಿಯರು ಲೇಗೆ ಪ್ರೇಷಾ ಬೆಲು ಲೇಗೆ ಲೇಗ ಹಕುರು ಹುರಿ ಮಿಂವರು ಬೆಲುಮ ಅದಿ ಮಾ ಬಂಡು ಅಂಗಿನಾಗೆ ಬಂಡುಗೆ ಅವ ದರಿಫುಳುಗೆ ವಿಂದು ಬೆಲುಂ ಫದ ಕಂಕಂ ನಿಕೊಳು ಕೊರಿಯ ಮೀ ವಗುತುಗೆಂದ್ರ ಇದು ಮತ್ತಕ್ಕಿ
0: দেন মি আউট পেশেন্ট হিদমাই হোদং মি কেনে তো কান্ত করে মি জেহেনি
1: মি হিদমাই হোদমা বেনো ফলোয়া ফারাতকু মি মি হসপিটাল কে মা দরাশিন ওয়াদে ওয়াদে আগত মফাহ কিওস্কু নাসিন সার্ভিস মেমো হোদম হেদেও মট্টকা কিউ নাম্বার ইন নঙ্গওয়ানি ইয়ে তো কিউ নাম্বার নিঙ্গে মফাহ মড কললাওয়ানি কাউন্টার আনি এ নাম্বার গোয়ালেবমু কাউন্টার দুরুয়ে আনি নিমো হাদা নিমমু বালিমি হাবেনু ওয়া হিদুমতা গুলে হাস টোকন নাম্বার এ কাউন্টার এ বালিমি হায় দু কোদেন এ ফা টোকন নাম্বার জে হেন্দে মড কোলাবানি টোকন নাম্বার আনি আরানি আনি নিমে আনি কাউন্টার ক্যারে গ হড় করফা ইন টিভি দেন এ নাম্বার বালিমি হাদু করে ফর টোকন নাম্বার গোয়ালেবুম হিদুমান হোদে ও মট্টাক নার্সিং আউট পেশেন্ট ইউনিট বড়ে আগান্নাওয়ান
0: এম হাস ডক্টর কা দেখুমগে কুরিং আনে তিবে ফুলং মি ফোর কদে মি হিদুমান হোদিমা কিহাওয়ারিগে মি ফাসিহ কামেত তো এই হিদুমান হোদান দা ফারাতং এলি বিগেন দানি আদি এ ডক্টর গে ওয়াগুত কিহাওয়ারিগে ফাসিহ কামেত তো করে মি লিবিগেন দানি
1: মি আলো কুরিং আলোগন মিঙ্গে মি আউট পেশেন্ট নার্সিং হিদুমে মি দে ফাইন না গত কি মি কুরিং আউট পেশেন্ট নার্সিং হিদুমাতা কুল্লি ফারুয়া ইয়া বেনুয়া আনি ফারাতক মি হিদুমে দেউং গেন দেউনি এত্তনাকু নিগে সবাবং আনি এরু আনি মি আউট পেশেন্ট নার্সিং হিদুমে হোদুমং আন্না ফারাতক হিদুমে লিবিগতুমা কিউ গাবার গিনা ওয়াগুতু মাডু কোরাং জে এভে মি মিহাড়ু মি ওয়াগুতং আলুগানু মেঙ্গে মি দে হিদুমে মিওয়ানি ওয়াকি কোরেইফা আউট পেশেন্ট নার্সিং হোদ মি সার্ভিস হোদুমা বড়াগান্না ওয়াবে ফুলু মি মি ওয়াগুতু কিউ গা মাডু কোরা নুজেহি আওয়াজ কামায়কো হিদুমে লিবিগেন হসপিটাল অন্যকু মেগেন দেবে আওয়ারওয়ান
0: কোন গাড়িতে গতো মি খিদমতি বেফুনতি দেবনি
1: মিহারো হফতাগে আনে হুরি হাদু হেগা হেন্দুনু আশাকুন রেগান এগার জাহান দে হিদমে কোরিয়া তানে
0: দে হিদমে হোদান গোস দায়রুগা কোন কোন লিয়কিউন তাকে তো বেনু বানি
1: মি আলগন মেন না বেনু মানি ডক্টর আনে দেবা ফাওয়া সার্ভিস স্লিপ নোয়াত আনে বেসিটি
0: মিহারুগে মি জুন মাহে অনতিরি হোক মি হিদুমে মি তারফ করে উনি এম কিহাওয়ারিগে তারুহি বে মি কামা লিবিফা বেত
1: হাম ওয়ার ওয়ার বড় তারুহি বে আলগন মেন হাম এ বালি বে এই কুরিং আলগন মেন হাম মি এ হিদুমে দেমন এ গেন্দিয়া ইরু আলগন মেন হাম এ মি
0: अलवर मेंगे प्रोग्राम का दें कुरियन हो रही बात है मैं कुरियन में ती मावलो बह मैं दुगे मावलो बह खास में कुरानी आधे कुरियन में ती आधुगे खास मैं बयाय की गा कुड़ा वगत कोल कफ़ा बदल कोल लाना
2: आधुगे खास
0: आधे लियों तेरिंग के दोस्त फाह करूंगे गोतों आतुलियों माँ बढ़वा कुरु करूंगे मुबाराते वाने हुलवाला फदिवे ही बहाल लोबे जैसा लियों तेरी कमगे होना रुकुरेर माँ दिवे ही बहाल लोबे जैसा लियों तेरी कमगे होना रुकुरेर माँ ही वर्दिनों के मकसद का आलिफुशे आंहनों के तरकीय मसे के कुरा कमेटी या आलिफुशे स्कूल गुलिगे मी म्याहरुगे लियों तेरिंगे दोस फाहा कुरमा हम जी फातिवे मी दोस फाहा कुरमगे तेरिंग कुरिया गेंदा मी मुबाराते के दें मी दोस फाहा कुरमगे गोतों आलिफुशे के मुअस्सिसा तक का स्कूल दारिवरों नंग अधि आमों नंग हुलवा लागे मी गेंदा मुबाराते मी दे मुबारातु का मी बैवरे वेनी मी के स्टेज तिरंग हतरंग अधि फाहे के दारिवरों ना ते मुअस्सिसा तक होगे बैग हमारा शुगे मुअस्सिसा तक को में मुअस्सिसा को गिना वेगे फस बैवरी ना मुबारात का बैरुम के फुर्सत कम मी एफरातुंग एलान कुरा वफा एलान गवे तें आमुंगे मी बैग स्कूल दारिवर करनुवा दी एविस मुअस्सिसा करनु हिमेने बेफुलुंग तें मी मुबारात का मी हिमेने ने अतुलियम गे मुबारा बडो कुरकुरम गे मुबारा Then Mubarak ka bairu mataka me efaratun tayyar kura wafawa Google form me dir ko bairi veni kama me ulan gawe adi form hu shelum ge sungadiya ki mire egar gadi fansas nuwe. Adi program ga den kuriyang oti maulo baya ki kuda wagut kola kafa kuriyadana.

0: යකින් යහමතු කමපාන දෙකේන හතානි ආහාර නබිරදක් කෑගෙන වගේ එමෙ ෆං අරුහම විස්කුලම් ෆිෂි කේනේ ගල දෙන් හතානි අහමතු කොංකමත බේනු වෙකෙන් ගෙවලෙනි යගිනු විස් ආරින්ගේ බේනු මකුණු උලෙනි දෙන් එනගේ උන්නානි එමෙ බේනු මෙ ફાસા એને ફાસા હો તં કો ફનુ કુરાન કમે નો ના એમ વેગેં એ ઉડેની એકમ કો એદુ પોલી હું એને ગેંગો નસે હે ફિસ્તી એકમ કો એસ એક કાબિર તક કં એ ફિશી માદા મારુ હ મંહુરી હા વાકે કે દેના અબા કેવની કુરાન વે કણને કે એઈ દેં વે ગોતકે ऐ नूने रखा तेरे कम नूली पे नहान ना का मैं दामवर फारिया कुड़ा का विष्णु करें हिंदुन फारिया का तो कपूना नहीं मिला का दे निदे तो बालम भी करने
1: ये हुआ ही ना ती आई दो आरिंग एर विष पुनी में हुआ ही ना अन्ना ने ওমরা কুঙ্গিয়ে বেকিনে উলেনি
2: কিলিগিন তি হেন্তি বুনি
1: হুয়াইনা দিয়াইয়ে কিয়াফা বরে দেরবেগিন কম্বড়বেগিন ওমর উলুনু দামবর মশা গুলাগিন বরে দেরবেগিন ইওয়াহক দেখি আরে বুনি মাদমা আন্নানি হামজে হেশে তুতু তুতু দারিয়া কুদু কোফা মাম্মে কু নুদানিন
2: নুনে আহারে গামা মি দিয়াইয়ে আহারে দে মিগে কানা আন্নানা আহারে মে হামে কানে ফারিশা ইয়া বাদ্দ কুনম বেগে
1: আহন্না কিহিনি বি তিহিং একানি আহন্না বাদ্দ কুরিমা ওমর গে মাম্মা ওয়ারং হিং হামনু জেহেনে একু কামকুনু দানে
2: আহারে নুবলং এ মিহুং হিং হাম জেহেতো নুন তোয়ে একা মুহিমমে বেসনু আহারে মে ফারিশা কা তু কামক কিম বেগে উম্মিদ কুরনি ফারিশা মিকং কোদ্দেনে কাম
1: আহন্না কোদ্দেবেনি কোং কামে বুনে বুনি কামে কোদেনা
2: বুনা আহারে দেন এমপুরি মিগিয়া কান্না আন্নানা আদি আহানে দারিফুল নুস কেম দানা
1: এহিং হাতাক বিষ্ণুয়ানে নো এ দারিফুল কি হাননি কামেতি কামে লিবেনে
2: এম ভিমে আহারে মিয়েদেনি ফারিশা একং কোদ্দে এ দারিফুল বালাদে আন্না গাবু কুরয়ে গতুগা আহানা পুরে রাঙ্গলা ফারিশা এ দারিফুল গেঙ্গুলেনে এনে লোবিদি তারবিত কোদ্দি উম্মিদ কুরম মিকান কোদ্দেন কামা আর মিদানি ইঙ্গে
3: হুয়াইনা
1: কুং কালো হুয়া ফিনিত তমি

0: আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আরুকান তাহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি কুরাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আরুকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلص له دینی معنی کی کلے فانو ویدال واشف اکلان کی بیان اہرنگ دین خلاص کو اہرنگ الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلص له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাগ কিবায় আলুকান কুরাবা শেফ ইনসানা গে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহেদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লি আবুদুল্লাহ মুখলিসিন লাহু দীন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی یکی تیبا میہن کرے کم میہ کنم ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو
1: दुनिया के हतरु बितुं
2: राजे के उतुरा देखुनु
1: खबरा मालूमात
2: हुट मेन्ने थी सविस कडीरु
1: दिवही राजे के आडू
2: एंहा सतरस्ते का सालिस नुए किलोहर्ट्ज मीडियम वेव अध्यनुए मेगाहर्ट्ज एफएम बैंड

ইহুন শায়তানায়ং আলোখন নুকুরম তিমন রসকলাঙ্গে থিয়বাম ইহুন লব্বা আহদেন নুকুরব্বাবং হিয়ে হামাকাশ্বরং একলেগেই থিয়বাম ইহুন নংহুরি ফাল ওয়েগিম্বা আদাওয়াত রিকে

আদি এ ইনসানা তিমান রসকলাঙ্গে মিথালে জেস আদি এনা হেদ্দে গই এনা হন্দম নত্তালি এনা বুঞ্জ খশিত ফিওয়ে হলাকু ফা বনিক এ থকেতি দিরুবাণী খা কয়ে।

0: ফাহে এ শয়তান আগে ফাহাতুম থরফালা ফাদা গিনি হিলে ফনুবাহুতে
1: কীরিত কুরআন গদি বে তরজমাইন দেমে মিগেনস্তিনি সূরাত ইয়াসিন 30 হাইবন আয়াতুম ফশাগিন এ সূরেন নিম্মা সূরাতুস সাফাত ফশাগিন এ সূরাতু গে দিহবন আয়াতু গে নিয়েলা তরজমা বিদাল দেবাফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: কমমে উমুরাকা
3: কমমে ফান্তিয়াকা
2: কমমে গিনতিয়াকা দিবেহি রাজ্যে গে আড়ু ইংহা 1749 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
3: আড্ডি হানোয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড

রিশ্বতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বত দে মিহায়া দেগা হিফা মিহায়া লাআনাল্লাহ ওয়াফা রিশ্বতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশ্বতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশ্বত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশ্বত দে মিহায়া রিশ্বত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من أتبعه نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಹಾಗಾಡಿ 23 ಮಿನಿಟ್ ಗಾಮಿಗೆ ನೆಸ್ತೇನೆ ಮಿರಿಯಗೆ ಮಗರಿಬ್ ನಮಾದ್ ವಾಗುತ್ತಕ್ಕೆ ಬಂಗ್ಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এমমে হেও মিহকি এনাগে উমর দিগুমায়ে কো এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
2: হাইকডি 45 মিনিট কামি গনেস্তে নিমিরেকে ইশানা মাদ ওয়াক্তকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মি হেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: ಜಗಡು ದಿವಿರಾಜಗಡು ಫತಿಹು ಅತರುಗಡಿ ಸಾಳಿಸ್ ಎಮ್ಮಿನಟ್ ಕೊಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ ಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದ್ವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್